0: তোমরা মানে দুই চার আছে সবকিছু এবার চেষ্টা করবো আমরা যেটা কম্পিটিশনে
1: অনেক সুন্দরই আছে।